সঙ্গীতের কার্যক্রম বন্দনা আকাশবাণী ভবানী পাটনা কেন্দ্রর বর্তমান বাদল কুমার আচার্য কণ্ঠে এই ভক্তি গীতটি বিশ্বেশ্বর মহান্তি গীত রচনা।

শেষ হইলা ভক্তি সঙ্গীতের কার্যক্রম বন্দনা। কণ্ঠশিল্পী মানে থিলে শুভশ্রী সাহু, গুরুপ্রসাদ দাস, নিরুপমা দাস এবং বাদল কুমার আচার্য। আকাশবাণী ভবানীপাটনা শ্রোতাবন্ধু, বর্তমান শুনন্তু সংস্কার এবং চেতনাধর্মী কার্যক্রম চেতনা চিন্তনা। উপস্থাপনা করেছেন প্রফুল্ল কুমার মাঝি।

0: শ্রোতাবন্ধু শুণুলে ভক্তি গীতর কার্যক্রম গীত গীতাঞ্জলি। কণ্ঠশিল্পী নমিতা অগ্রওয়াল, গীত রচনা করে অলেখ বিশ্বাল, সঙ্গীত সংযোজনা ভারতী কৃষ্ণ।
1: মন কি বাত প্রধানমন্ত্রী আকাশবাণী পর
2: মে মন কি বাত সম্বন্ধ মে আগে আপ কুছ কহনা চাহতে হ্যাঁ তো আপ মন কি বাত আকাশবাণী সংসদ মার্গ নই দিল্লি আগে চিঠি ভেজ দেন আর কুছ সুঝাও দেন জরুর মুঝ তো পৌঁছ যায়গা জরুর গম্ভীরতা সে লুঙ্গা।
1: যদি আপ মাননীয় প্রধানমন্ত্রী কো মন কি বাত কে লিয়ে কোই সুঝাও দেনা চাহতে হ্যাঁ তো পতা নোট করেন। মন কি বাত আকাশবাণী সংসদ মার্গ নই দিল্লি 110001।
2: আপকো নিমন্ত্রণ দেতা হুম মেরে মন কি বাত কে লিয়ে আপকে মন কি বাত ভি জুড়নি চাহিয়ে।
0: শুনন্তু কেতিক সর্বসাধারণ উপযোগী সূচনা। প্রত্যেক ব্যক্তি অতি কমরে গোটিয়ে গছ লগাই তার যত্ন নিয়ন্তু। থিলে বন রহিবি জন জঙ্গল সুরক্ষা জীবন রক্ষা। নিজ আখপাখ পরিবেশকু নির্মল সুস্থ রখি অন্যমানকু সচেতন করন্তু। স্বচ্ছতা হৃদয়ের এক সংকল্প করন্তু। পলিথিন ব্যাগ্র ব্যবহার বদলরে ছোট বা কপড়া ব্যাগ্র ব্যবহার করন্তু। পানি নষ্ট করন্তু নাহিঁ। জলাশয়ে বিপদজনক জিনিস পকান্তু নাহিঁ। বর্ষা জল অমল করন্তু। সববেলে নলকূপর পানি পিয়ন্তু, নালপোখরী পানি পিয়ন্তু নাহিঁ। ঘরু বাহারকু যাওতিবা সময়রে ও দরকার নথিবা সময়রে বিদ্যুৎ সুইচ বন্ধ করন্তু। নিজ যানবাহনগুলিক নিয়মিত যাঞ্চ করন্তু। টায়ার প্রেসর ঠিক রাখন্তু। গাড়ি চলাইবা বেলে হেলমেট ব্যবহার করন্তু। মোবাইলরে কথাবার্তা করন্তু নাহিঁ। ট্রাফিক নিয়ম মানি গাড়ি চলান্তু। মদনিশাঠার দূরে রুহন্তু। এহা আপনার শরীর এবং সংসার উভয়ের ক্ষতি সাধন করুছি। আকাশবাণী ভবানীপাটনা সময় বর্তমান সকাল 8টা হওয়াকু যাচ্ছি। আমার পরবর্তী প্রসারণ প্রথমে সমাচার প্রভাত এবং পরে মর্নিং নিউজ কার্যক্রম রিলে করি প্রচার।
3: प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा, सुधार कोई मजबूरी नहीं बल्कि सरकार की प्रतिबद्धता और दृढ़ विश्वास है।

শ্রোতা বন্ধু, আজ অগস্ট মাসের 22 তারিখ। জানিবা 22 যোগিন শাস্ত্রীয় মত কুনেই। 22 যোগিনীঙ্ক বিষয়ে আসন্তু জানিবা। তীব্রা, মন্দা, ক্রোধা, রক্তা, উগ্রা, গম্যা, রৌদ্রী, খ্যাতি, প্রীতি, মদন্তী, ঋতিকা, বদ্রিকা, মার্জনী, রজনী, রোহিণী, ক্ষোভিণী, প্রসারিণী, আলপনা, সন্দীপনী, কুমুদপতী, চন্দুবতী, দয়াবতী। 22 পাহাচ স্বর্গ সোপান পুরী শ্রীমন্দিরর পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ দ্বারে যথাক্রমে 22, 7, 16, 24 সংখ্যা বিশিষ্ট পাবচ্ছ রয়েছে। মোট পাবচ্ছ সংখ্যা 69 গোটি। পূর্বদ্বারে মুখ্য দেবতা শ্রী বিশ্বনাথঙ্কু দর্শন করে 22 পাহাচর প্রত্যেক পাহাচরে মুন্ডন ভাই নমস্কার করে যা উচিত, কারণ এহা স্বর্গসোপান সহ সমান অটে। শ্রী বিশ্বনাথঙ্ক নির্দেশনার 22 যোগিনী সঞ্চালিত হয়ে প্রত্যেক পাহাচরে দণ্ডায়মান হয়ে থাকে এবং ভক্তমানকর বুদ্ধি, বিবেক, জ্ঞান, গর্ব, অহংকার ও অন্তর্নিহিত কালিমাহরণ করে ভবিষ্যৎ কর্মপন্থার সুগম পাই নির্দেশ দিয়ে থাকে। পূর্বদ্বারে থাকা 22 গোটি পাহাচর লম্ব 70 ফিট, ওসার প্রায় 6 ফুট ও উচ্চতা প্রায় 8 ইঞ্চ। এঠারে পিতৃপুরুষঙ্কু পিণ্ডদান করাযিবার পরম্পরা রয়েছে।

0: 6.5 কুইন্টাল জিয়া খত মিলিথিসি। যদি আপন মানে জিয়া খত করবার লাগি চাহুছন, ইহি পাশে আপন জিয়াকে যতন রতন করবে, লালন পালন করবে, ভল হিসাবরে সেমনকে খায়ত দেবে, আর কীড়া মকড়া দাউনু যদি রক্ষা করবে বেলে আপন জিয়া খত করি করি লাভবান হেবে। আর জিয়া খতকে ব্যবহার করি করি আপন চাষনে ষোল অনা লাভ পাইপারবে।
1: শুনুথিলি কৃষি সূচনার কার্যক্রম চাষর কথা, আকাশবাণী ভবানীপাটনা।

আজের শক্তিরূপা কার্যক্রমকে আপনমানকে অনেক অনেক অভিনন্দন আর স্বাগত। আপনকর সনে আছে মুই পঙ্কজিনী গুরু জুহার। ভয়ন মানে এবার যুগনে আমার আবশ্যকতা বড়ি যাইছে, নেই ইচ্ছা করলে বি খুব জিনিস বি দরকার হচ্ছে, আর হেটাকে পূরণ করবার লাগি হেতকি টঙ্কা বি দরকার। টঙ্কা কাহাকে দরকার নেই কহতো, সবু জিনিসর দরদাম বি বড়ি চালিছে, আপন মানে তো এবে পুরা জানি পারুথিবে। আর যুগ অনুসারে টিকে নেই চাললে বি অসুবিধা হবা। আগ ঘরর কাম পুরুষ পিলা মানকর দ্বারা হি যাওতিলা, মাত্র এবে মহিলা মানকর যোগদান বি দরকার করুছে নিহাতি। এই যুগ সনে তাল দি করি চালবা লাগি হেলে সবু বিষয় নে জ্ঞান রখবা দরকার, বেলে সবু বিষয়কে ধ্যান দেবা দরকার, আর সে বিষয় নে ভল করে জানবা দরকার। সবুবেলে অন্য রূপে নির্ভর কি আশ্রা নেই করি করি নিজে কলে কেতে কানা শিখিপারমু, হেথির লাগি আমার ভয়ন মানে এবে লাগি পড়িছন নিজকে স্বাবলম্বী করবা লাগি। হেন্তা তো বেশি গুড়া কাম আছে, যেটা যাকে ভল লাগসি সে কামকে সে ভল করি করি করি আগকে বঢ়ি পারবা। আগর অপেক্ষা দেখবে বেলে এবার যুগনে আমার ভয়ন মানে বেশি করি নিজকে উপার্জনক্ষম করি পারিছন। ভয়ন মানে কেনতা করিবি টিকে গোড় কাঢ়ন ঘরু, তেবে জানি পারবে যে আর কেন কেন কাম আছে যেটা কি আমার মহিলা মানকে সাহায্য হবা। ভিন্ন ভিন্ন জায়গাকে যাই কিনা নিজে কাম বিষয়নে জানলে বেশি কিছু জানি পারবে। ঘরর কাম সবু আমার, আর বাহারর কাম সবু পুরুষ পিলা মনকর, হেটা ভাববাটা ভুলে। এবে সবু কাম মহিলা মানে বি করি পারবে আর করুছন বি, সবু তো সুবিধা হি গলা না। আগকে ভয়ন মানে আমার মহিলা মানকর কামকে নিকিনা তাঙ্কর যেন আগ্রহ ইচ্ছা শক্তি আর সাহসর কথা আছে। মাত্র এবে গোটি আঞ্চলিক গীত আপন মনকর লাগি।

0: ভাইমানে আপনমানে তো গোটে কথা ভাবিছন কি নেই মুই নেই জানে, কিন্তু যদি ভাল করে ভাববে বেলে আমার গৃহিণী মানে কেতে কাম করসু সকালু রেত পতে, মাতর সেথির লাগি কেবে বি পারিশ্রমিক নেই চাহু বেলে আমি এতকি কাম করলু আর আমকে এতকি টঙ্কা দরকার বলি করি ঘরে নেই কহু, মাতর হে বিষয় কে ভাববা কথা সভে। হেনটা তো বিনা দর মানে গোটে গৃহিণী কেতনি কেতে কাম করসি তার হিসাব নেই, মোর ছুয়া পিলা মোর পরিবারর লাগি ভাবি করি নিজর কর্তব্য সে করি চালসি, হেনটা দরকার পড়লে বাহারর কাম বি সাহসর সনে উৎসাহর সনে করসি। তো হেনটা কিছু কিছু কথা সভে জানবা লাগি চেষ্টা করবা কথা, হেলে এবি আসন আমার গোটে ভয়েনসনে কথাবার্তা হি করি টিকে সময়া বিতামা। সে হচ্ছেন পুষ্পাঞ্জলি নায়ক, তাঙ্কর কাম বিষয়ে আসন জানমা। ভয়েন নমস্কার।
1: নমস্কার ম্যাডাম।
0: আপন কানা করসন টিকে আগ কহি দিও না, আপনকর পরিচয় টিকে দি দিও নামকি।
1: হ্যাঁ দেখো, মো না পুষ্পাঞ্জলি নায়ক।
0: আজ্ঞা।
1: মই থুয়ামুল রামপুর র হেডকোয়ার্টার সমিতি সভ্য আছে।
0: সমিতি সভ্য আছেন তো আপন নিহাতি ব্যস্ত রহুতিবে।
1: হ্যাঁ বহুত ব্যস্ত ম্যাডাম।
0: আউ ঘরর কাম কেনতা করসন, ঘরে কি কি আছেন?
1: ঘরর কাম বলে মোর হাজবেন্ড আছেন, ঝিও আউ শাশু, তো ঘরর কাম সব সরে করিবি, মো ডিউটি কে মই আগে ইম্পর্টেন্ট দেখি জানলি কি নে।
0: হ্যাঁ
1: যেহেতু আমি জনসেবার লাগি আইসু, রামপুর থামু রামপুর ডেভেলপ লাগি আমি কাম করুছু, যেহেতু তো কর্ম তো সবুঠারু বড় জিনিসটা, সেথিলাগি মুই মোর ঘরের সবু কর্তব্য সরে করিবি, মুই মোর কর্তব্য মোর যে সমিতি সভ্য হিসাবে যে পঞ্চায়েতরে যেটা মুই আছি ব্লকরে সে জায়গাকে আসি করে মোর কর্তব্য নিভেই করে সমস্তঙ্কর সঙ্গে মিলিমিশি করে মুই কামটা সুরুখুরুরে পটে করে যাইছি ঘরকে।
0: তো আপন সমিতি সভ্য আছেন যে সেন কানা কানা কাম করবা লাগি পড়ছি?
1: তাহলে দেখুন আমার যেন পানীয় জল আছে, যেন গাঁরে লোলকু নেই না সে গাঁরে লোলকু কেনটা দিয়া যিবা, যেন গাঁরে রাস্তা নেই না সে গাঁরে রাস্তা কেনটা করে করা যিবা, লোক মানে কেনটা হিসাবে খুশি পাইবে, পঞ্চায়েতরে যাহার ভতা নেই হইপারবার ভতা করা যাচ্ছে, চাউল কার্ড যে নেই পাবা তাঙ্কু চাউল কার্ড করে দিয়া যাচ্ছে জানলে কি নেই, হ্যান্ডিক্যাপ মানুষ হুইল চেয়ার দিয়া যাচ্ছে, হ্যান্ডিক্যাপ মানকর যে আমার গোটে বিপিএল কার্ড আছে অন্তর্দয় কার্ড আছে, এই কার্ড মানকর যদি বি কাহার নেই না বলে বি আমি সে বাপা মা মানকু খোঁজি করি পচরাই করি তাঙ্কু সে সুবিধা দিয়া যাইছি।
0: তো থামুল রামপুর তো আগ

0: তেবে শ্রোতা বন্ধু, আজর এই সাপ্তাহিক সন্ধ্যাটি এইটি শেষ হল। আজর কার্যক্রমে এই আপনার হস্তগত চিঠি সবু এবং তা সহ কিছু সূচনা। এবে তো আমি সময় টিক টিক করে ইশার কলে আপনার সবিঙ্কু বিদায় নেওয়া। হলে বিদায় নেওয়া পূর্ব আমার সেই শেষ অনুরোধটি,
1: আপনার আমার কার্যক্রমগুলি কমিটি লাগুছি চিঠি মাধ্যমে আমাকে নিজের সুচিন্তিত মতামতগুলি নিশ্চিত ভাবে পঠাইবে। চিঠি লিখিবা পাই আমার ঠিকানা হল সাপ্তাহিকী কার্যক্রম যুববাণী বিভাগ মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী ভবানী পাটনা জিলা কলাহান্ডি পিন 7660001।
0: শ্রোতা বন্ধু, আপনার আমাকে হোয়াটসঅ্যাপ জরিয়ে মধ্যে নিজের মতামতটি লিখি পঠাই পারিবে। আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি হল 8895994143। পুনি থরে কহি রাখুছি 8895994143। আজর এই সাপ্তাহিকী সন্ধ্যারে আমি থিলু, মু আপনা মানঙ্ক প্রিয়র যুবসাথী নন্দিতা নন্দ
1: ও মু লিপ্সা নাইক।
0: পুনি থরে কথাবার্তা হেবা অন্য এক সুনেলি সন্ধ্যারে। সেতেবেলে যাই আমি দুহে আপনা মানঙ্ক গহনরু বিদায় নেউছু। রহিলু, নমস্কার।